শ্রোতা বন্ধু, গতকালি আষাঢ় শুক্ল দ্বিতীয় তিথিরে পবিত্র শ্রীগুণ্ডিচা রথযাত্রারে কোটি ব্রহ্মাণ্ডর নায়ক মহাপ্রভু শ্রীজগন্নাথ, হলায়ুধ বড়ভাই বড়ঠাকুর বলভদ্র, কাম্পিল্যবাসিনী মা সুভদ্রা, চক্ররাজ শ্রীসুদর্শন রথারূঢ় হয়ে শ্রীগুণ্ডিচা মন্দির অভিমুখে যাত্রা আরম্ভ করেছেন্তি। লক্ষ লক্ষ ভক্তঙ্কর মণিমা মণিমা ডাকরে শিহরি উঠিছি ভক্তপ্রাণ। ঘণ্ট ঘণ্টা বীর কাহাড়ি শব্দরে বড়দাণ্ড উছুলি উঠিছি। পতিতমানঙ্কু উদ্ধারিবা পাই পতিত পাবন যাত্রার নামকু সার্থক করে মহাপ্রভু আজি তাঙ্ক ভক্তগণঙ্কু দর্শন দেউছন্তি। কারণ ভক্ত মনরে বিশ্বাস রহিছি সে তার আপনার ধন কালিয়া ধনঙ্কর সে রথারূঢ় বামন অবতারঙ্কু দর্শন কলে তার আউ পুনঃজন্ম নাহিঁ। গোটিয়ে পটে নন্দীঘোষর চকা বৈঠিরে বিরাজমান করিছন্তি মহাপ্রভু, তেণু নন্দীঘোষ আজি খুশিরে মহাপ্রভুঙ্কু কোলেই ধরিছি। শূন্য রথকু পূর্ণতার ভরি দিয়েছেন মহাপ্রভু। আড়প মুন্ডপ অধীর হলে কেতবে মহাপ্রভু পাখে পাইব। গুণ্ডিচারাণী সবু প্রকার প্রস্তুতি সারি অনেই রয়েছেন গোটিয়ে বর্ষর অপেক্ষার পরিসমাপ্তি করে তাঙ্ক নিকটকু তাঙ্ক নয়ন পিতুলা কালিয়া কলারতন পুঁড়ি ফেরি আসব। কিন্তু অন্যপটরে যে বড়দেউলকু দূরর দেখি ভক্তটিয়ে দুই বাহকু ঊর্ধ্বকু টেকি দিয়ে আজ সেই বড়দেউল বিরহর অশ্রু ঢালুছি। যে পতিত পাবন যাত্রা রচিছন্তি মহাপ্রভু আজ সেই পতিত পাবন বানা মন্দির শিখরে থাই শীঘ্র ফেরি আসিবা কালিয়া কলা ঠাকুরঙ্কু নিবেদন করুছি। যে রত্নসিংহাসন তাঙ্ক কোলরে মহাপ্রভুঙ্কু বর্ষ সারা কোলেই রখিথিলে আজ সেই রত্নসিংহাসন তাঙ্ক রত্নঙ্কু হরাইছি। গোটিয়ে পটে গুণ্ডিচারিণী সুখরে অধীর, কিন্তু মহাপ্রভু সেপটে বড়দেউলরে ছাড়ি আসিছন্তি মা মহালক্ষ্মীঙ্কু। সাঙ্গরে কেবল ভাই ভৌণীঙ্কু ধরি যাত্রা আরম্ভ করিছন্তি। কিন্তু এ সবকু পছরে পকাই মহাপ্রভু গোটিয়ে বার্তা দিয়ন্তি, মুঝে ভকতর ভকত মোহর ভকত পাই এ যাত্রা।

0: শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্রর শ্রোতাবন্ধু মহাপ্রভুঙ্কর পবিত্র রথযাত্রা অবসরের অনেক ভক্ত ব্যক্তিবিশেষ ও স্বেচ্ছাসেবী অনুষ্ঠান খাদ্যঠার আরম্ভ করে স্বচ্ছতা পর্যন্ত অনেক সেবা যোগাই থাকে। তবে আসন্তু আজির কার্যক্রমে ভেটিবা জনে স্বেচ্ছাসেবী তাঁকু পচারি বুঝবা চলিত বর্ষ রথযাত্রার তাঁকর সেবা কার্য সম্পর্কে।
1: নমস্কার, শ্রী জগন্নাথ। মু শ্রী সুরেশ কুমার নন্দ, হোপ ইজ লাইফ চ্যারিটেবল ট্রস্ট সভাপতি। আমার অনুষ্ঠান হোপ ইজ লাইফ 2017 মশিয়ার তাড়বণিয়া ঠারে যে অস্থায়ী বসষ্টাণ্ড আছে সেখানে ভক্ত মানুষ দই সরবত বন্টন করে অনুষ্ঠান প্রথম কার্য আরম্ভ করে। তো সেপা আমি প্রত্যেক বর্ষ তাড়বণিয়া পড়িয়ার আমার হোপ ইজ লাইফ চ্যারিটেবল ট্রস্ট তরফর স্টল লাগে, সেখানে ভাত ডালমা খট্টা দই সরবত এমতি সব বন্টন করা যায়। বাহুড়া দিন সেমতি দই সরবত ভাত ডালমা বন্টন করা যায়, এবং সুনাবেশ দিন যেটা কি পুরীতে বহু অনুষ্ঠান আসতে কিন্তু সুনাবেশ বাহুড়ার কেউ বন্টন করতে সমস্ত রথযাত্রা প্রায়োরিটি দিয়ে থাকে, কিন্তু আমার অনুষ্ঠান তরফ সুনাবেশ দিন সন্ধ্যার সেই তাড়বণিয়া স্টলে রুটি ডালমা বন্টন করা যায়। প্রায় 1,00,000 ভক্ত আমি ব্যবস্থা করছু, প্রতিবর্ষ করু, চলিত বর্ষ করছু। আমার অনুষ্ঠান আজি এতদিন 10 বছরে পদার্পণ করছি, সে কেবল সেই মহাপ্রভুঙ্কর আশীর্বাদ আমি আগেই চলছু। সবু বিনা মহাপ্রভুঙ্কর আজ্ঞার পত্রটি ঝড়েনি, আজি আমি যাহা বি অছু যেতে বাট বি আসিছু সবু সে মহাপ্রভুঙ্কর আশীর্বাদরে আমি চালিছু। দেখন্তু প্রশাসন তো বহুত প্রকার সেবা যোগাই আসছন্তি, কিন্তু স্বেচ্ছাসেবী মানকর মধ্যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রথযাত্রার। সে আম্বুলান্স সেবা হেউ, স্ট্রেচর সেবা হেউ, ভক্তঙ্কর যে ভিড় রয়েছে তাকে নিয়ন্ত্রণ করা হোক, এমতি আমপরি রন্ধা খাদ্য পানীয় জল বন্টন করা হোক, এসবুর গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা কি বহু কষ্ট স্বেচ্ছাসেবী অনুষ্ঠান মানুষ ছোটিয়া নয় মানে লক্ষ লক্ষ ভক্তঙ্কর সেবা করা, কিন্তু প্রভু শ্রী মহাপ্রভুঙ্কর আশীর্বাদে সবু সুরুখুরুরে হয়ে যায়। স্বেচ্ছাসেবী গোটে সেবা উদ্দেশ্যের সেবা সমর্পণ ভাব নিয়ে আমি আসিছু কিছু লোকঙ্কর সেবা করা। এই রথযাত্রার হোক বা অন্য সবুবেলে আমি পুরী শহরবাসী সাংে অছু। চলিত বর্ষ আমার প্রত্যেক বর্ষ আমার রথযাত্রা বেড়ে সরি যায়, মহাপ্রভুঙ্কর রথ সব টণা হয়ে যায় গুণ্ডিজাহার নিকটর। সন্ধ্যা সময় আমার অনুষ্ঠান তরফ এক বিরাট সফাই কার্যক্রম হুয়ে, যেথায় আমি গুণ্ডিজাহার পুরী বড়ক্রান্ত পুরা সেই জায়গাটা পুরো সফাই করে থাকি। আমার অনুষ্ঠান সবু প্রত্যেক রবিবার দিন কিছু না কিছু কার্য করে থাকে। মুখ্য কাম হল পুরী শহর কু স্বচ্ছ সবুজ সুন্দর করা আমার অনুষ্ঠানটি গড়ে উঠিছে। তা ভিতরে প্রত্যেক রবিবার দিন আমার অনুষ্ঠান তরফ কোটি না কোটি কিছু না কিছু কার্য রয়ে থাকে, এমনি বৃক্ষরোপণ হোক, সফাই কার্যক্রম হোক। আপনার মানে দেখিথিবে গত কিছুদিন তলে আমার যে বেন্ট পোখরী অছি মহাপ্রভুঙ্কর জগন্নাথ বল্লভ অঞ্চলের বেন্ট পোখরী, তাকে আমার অনুষ্ঠান সদস্য মানে যাই সম্পূর্ণ সফাই করছিল। সবু সেই মহাপ্রভুঙ্কর আশীর্বাদ, আমি পুরা প্রস্তুত অছু, সম্পূর্ণ প্রস্তুত অছু আমি।
0: আপনার মানে শুনছেন পুরী পরিক্রমা কার্যক্রম। তবে আসন্তু শ্রোতা বন্ধু, কার্যক্রমের পরবর্তী সোপান অনুভূতিরে পুরী। এই ক্রমে শুনিবা জগন্নাথ সংস্কৃতি গবেষক ডক্টর নরেশ দাসক ঠারু কণ রয়েছে তাঁকর রথযাত্রার অনুভূতি।
2: জয় জগন্নাথ। মু ডক্টর নরেশ চন্দ্র দাস, শ্রী জগন্নাথ সংস্কৃতি গবেষক, পূর্বতন গোটি কলেজের অধ্যক্ষ। বর্তমান আপনার ভালো প্রশ্নটিয়ে পচারলে, কারণ বর্তমান যে 26 মশিয়ার যে রথযাত্রা হচ্ছে, এ রথযাত্রাকে তো আমি দেখিবা, কিন্তু ইয়া পূর্বরু অর্থাৎ মু 30-40 বর্ষ তলর কথা কুচি, যেতবে রথযাত্রা হোলা সেতবে মু রুলি বালি সাইরে দেউল পার্শ্ববর্তী গোটি স্থানের, সেতবে আমি সাগে সাগে পলাই আসু জগন্নাথ মহাপ্রভু পাউন্ডি অনেক সমস্ত সেটি যাই দেখু, এবং দেখিকি জগন্নাথ উপরু গলে সবু তো কিছু করণ ফড়ন সেত বেশি কিছু না নথিলা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: প্রতিভা প্রধান এথর গাইছেন্তি অভয় সুতারঙ্কর অন্য এক রচনা। কলাকানহু যশোদাধন ব্রজবাড়ি তুহি নন্দ নন্দন, কদম্ব মূলিয়া ময়ূর চুড়িয়া, গোপীঙ্ক পল্লভ বংশীবদন।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: প্রতিভা প্রধান শেষরে গাইছন্তি অভয় সুতারঙ্কর অন্য এক রচনা। রথরে কালিয়া সুন্দর দেশ, মুরুকি হসরে পরাণ দোষ, টাহিয়া হলাই দাণ্ড দুলুকাই, হরসরে নন্দী ঘোষরে বসা।

অরিজিৎ সিং এবং চিন্ময় শ্রীপন্ত দ্বৈত কণ্ঠে শুণন্তু টু স্টেটস কথাচিত্র গীতটি রচনা করছেন অমিতাভ ভট্টাচার্য এবং সঙ্গীতরে সাজিছেন শঙ্কর এহসান লয়।

শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী পুরী কেন্দ্রর প্রচারিত হচ্ছে 103.4 FM মাধ্যমে। প্রচার করছু NCERT দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ, শুণন্তু 1339 অধ্যায়।

0: শ্রোতা বন্ধু শুনুলে কার্যক্রম যুবমণি প্রযোজনা করে দিলীপ কুমার নায়ক এবং উপস্থাপনা করে ভক্তিময়ী সাবত এবং শুভদর্শিনী সাহু।
1: নকলি অফার্স প্রতি সাবধান,
2: আরবিআই কহে
3: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু।
4: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

শ্রোতবন্ধু, চলিত সন্ধ্যা অধিবেশনকু স্বাগত করুছি মু উদ্ঘোষক স্বপন তরাই। আপনমানে কার্যক্রম শুণুছন্তি আকাশবাণী পুরী কেন্দ্ররু। চলিত অধিবেশনকু আগে নেবা পূর্বরু কহি রাখুছু, আজি সন্ধ্যারে প্রচারিত হেবাকু থিবা কার্যক্রমর সূচনা। আজি সন্ধ্যা 6:10 শুণিবে এক ভক্তি সঙ্গীত, 6:15 শুণিবে দেশাত্মবোধক সঙ্গীত। ওড়িয়া আলবম গীত প্রচার করিবু 6:20। সন্ধ্যা 7:00 শুণিবে কতোটি ওড়িয়া কথা চিত্রর গীত।

0: শ্রোতা বন্ধু, বর্তমান কহি রখুছু আগামীকালি প্রাতঃ অধিবেশনরে প্রচারিত হেবাকু থিবা কার্যক্রমর সূচনা। আগামীকালি প্রাতঃ 6:05 শুনিবে ভক্তি নৈবেদ্যর কার্যক্রম বন্দনা, প্রচার করিবু আকাশবাণী কটক কেন্দ্রর। সকাল 6:40 শুনিবে কার্যক্রম গোস্বামী তুলসীদাসঙ্ক বিরচিত শ্রীরামচরিত মানস। সকাল 7:25 প্রচার করিবু বাটেঘাটে চিরসবুজ শুণবে। সকাল 7:40 প্রচার করিবু আকাশবাণী কটক কেন্দ্রর। শুণবে 8:30 কার্যক্রম শ্রীক্ষেত্র মাধুরী, প্রচার করিবু আকাশবাণী কটক কেন্দ্রর। সকাল 9:30 শুণবে কার্যক্রম নিরাময়। দিন 10টায় প্রচার করিবু সূচনা এবং মধুমূর্ছনার কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভী। শ্রোতাবন্ধু শুণিলে আগামীকালি প্রাতঃ অধিবেশনরে প্রচারিত হেবাকু থিবা কার্যক্রমর সূচনা। এবে কহি রখুছু পানিপাগর সূচনা। ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে আসন্তা 24 ঘন্টা মধ্যে পুরী, খোর্ধা, গঞ্জাম, গজপতি এবং নয়াগড় জেলায় স্বল্পরু মধ্যম ধরনের বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। শ্রোতাবন্ধু শুণিলে পানিপাগর সূচনা।
1: নকলি অফার্স প্রতি সাবধান।
2: আরবিআই কহে
3: সচেতন হুন্তু, সতর্ক রুহন্তু।

শ্রোতাবন্ধু, আলবম গীতটি শুনেছিলে বিকিঙ্ক কণ্ঠে। এবে শুনন্তু আলবম গীতটি গাইছেন কণ্ঠশিল্পী নিবেদিতা নিজামক গীতরচনারু।

0: শ্রোতা বন্ধু, বর্তমান শুনন্তু আমার পরবর্তী কার্যক্রম প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্রর।
1: বন্যা হেউ বা মহাবাত্যা, সবু পরিস্থিতিরে
2: গাঁরু সহর যাই সবু স্থানরে
1: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই
2: জুয়াঙ্গ ও সান্তাড়ঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই সবুরি ভাষারে
1: কেবল আকাশবাণী।

শ্রোতাবন্ধু বর্তমান আপনার কার্যক্রম শুণুঁচ আকাশবাণী পুরী কেন্দ্রর প্রচারিত হচ্ছে 103.4 FM মাধ্যমে।

শ্রোতাবন্ধু অধিবেশনের সময় হয়েছে, প্রচার করুছু কতটি ওড়িয়া কথাচিত্রের গীত। তেবে প্রথমে শুনন্তু, কণ্ঠদান করছেন কণ্ঠশিল্পী কৃষ্ণা, গীত রচনা করছেন গীতিকার বিজয় মল্ল, সঙ্গীতরে সাজিছেন প্রেমানন্দ এবং কথাচিত্র রয়েছে অভিমন্যু।

শ্রোতাবন্ধু এবে প্রচার করছু কতটি হিন্দি কথাচিত্রর গীত। আজ শুণবে অর্জুন পণ্ডিত, বাজিগর, এতরাজ, থ্রি ইডিয়টস, বুলন্দি, অগ্নিপথ এবং অন্দাজ কথাচিত্রর। প্রথমে শুণন্তু অর্জুন পণ্ডিত কথাচিত্রর। যুগলকণ্ঠে সাজিছেন অলকা ইয়াগ্নিক এবং দলের মেহেন্দি। গীত রচনা করছেন গীতিকার জাভেদ আখতার।

শ্রোতা বন্ধু, বর্তমান হিন্দি কথাচিত্র গীতটি শুনন্তু। অগ্নিপথ কথাচিত্রর কণ্ঠদান করছেন সোনু নিগম।

শ্রোতা বন্ধু, কার্যক্রমের শেষ হিন্দি কথাচিত্র গীতটি শুণন্তু। অন্দাজ কথাচিত্রর সোনু নিগম এবং অলকা ইয়াগ্নিক যুগল কণ্ঠর।

0: শ্রোতা বন্ধু টিউন করেছেন 103.4 FM কার্যক্রম শুণুছেন আকাশবাণী পুরী কেন্দ্রর।
1: নকলি অফর্স প্রতি সাবধান,
2: আরবিআই কহে
3: সচেতন হুঁতু সতর্ক রুহন্তু।
0: শ্রোতা বন্ধু বর্তমান প্রচার করুছু আম কেন্দ্র দ্বারা প্রস্তুত ফোন ইন কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরী। প্রযোজনা করছেন দিলীপ কুমার নায়ক এবং উপস্থাপন করেছেন সন্তোষ কুমার লিঙ্কা। শুনন্তু ফোন ইন কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরী।
4: বড়দাণ্ডরে মহাপ্রভু ভক্তির মহামিলন। জয় জগন্নাথ। শ্রোতা বন্ধু আজি পুরীর সকাল অন্য সবু সকাল ঠারু নিয়ারা। আজি সূর্যঙ্কর প্রথম কিরণ যেতবে নন্দীঘোষ তাড়ধ্বজ দর্পদলনর শিখরকু স্পর্শ কলা সেতবে লাগিলা সতে যেপরি সূর্যদেব মধ্য প্রথমে মহাপ্রভুঙ্কু প্রণাম জনাইলে।

শ্রোতাবন্ধু, এই রথযাত্রা আমাকে আউ এক কথা শিখায়। জীবন এক রথযাত্রা, এই শরীর এক রথ, আমার বিবেক হচ্ছে সারথি, আউ ঈশ্বরঙ্ক প্রতি ভক্তি হি সেই দৌড়ি, যাহা আমাকে সঠিক পথরে আগকু নিয়ে যায়। আসন্তু আজ মহাপ্রভুঙ্ক সম্মুখে আমি এক প্রতিজ্ঞা করিবা, আম জীবনর ঘৃণা দূর করিবা, মানিষকু ভাল পাইবা, দুঃখীঙ্ক সেবা করিবা, সত্যর পথরে চালিবা, এহাই হেব মহাপ্রভুঙ্ক প্রতি আমার প্রকৃত প্রণাম।

0: বক্সী বৃদ্ধ অর্জুন সিংহ চক্ষুর অন্তরালে।
1: যা যা বৃদ্ধ, বৃদ্ধ হলে সুদ্ধা সিংহ, সিংহ যাও।
0: শত্রুগণ এতে নিকটরে,
2: এই তরবারি
3: দেখ, তরবারি তোর পরিতৃপ্তি পাই উন্মুক্ত শত্রুর বক্ষ। তু যদি ন পাও, তোর উপাসকর এই বক্ষরে তোতে অন্তিম আশ্রা ঘেনিবাকু হেব। বিক্রম দেব, তুমি শত্রু শিবিরে একাকি এপরি যে
4: কালির সাক্ষাৎ স্মরণ কর দস্যুবাজি, পুনি সাক্ষাৎ
3: আজি সাক্ষাৎর উদ্দেশ্য বিক্রম দেব,
4: যুদ্ধ
3: একাকি যুদ্ধ,
4: আত্মরক্ষা কর বর্বর।
3: কিন্তু সে কিপরি বিক্রম, ক্ষান্ত হুও, তুমে বর্তমান মো শিবিরে একাকি, সসৈন্যরে আক্রমণ করিবাকু আসিথিলে মু আত্মরক্ষা করিথান্তি। তুমে এক্ষণি এ কুটীরর অতিথি, মু আত্মরক্ষা করিবি নাহি বিক্রম দেব। এই অস্ত্র ত্যাগ কলি।
4: ভীরু কা পুরুষ দস্যু, প্রাণরে যেবে এতে মমতা, মৃত্যুকে যেবে এতে ভয়, যুদ্ধক্ষেত্রকু আসুথিলু কি নিমন্তে?
3: মমতা নুহে বিক্রম দেব, পুরুষোত্তম দেব বেশ মরি জানে, মমতা তা পাখরে কিছু নুহে, এ মৃত্যুর ভয় নুহে বিক্রম।
4: ভীরু কা পুরুষ আশ্রয় বীরত্বর ছয়ন, উদারতার প্রবঞ্চনা, তোর হত্যা কা পুরুষ যুদ্ধক্ষেত্রে নুহে, এ রাজহস্তরে রাজতরবারিরে নুহে, ইয়াকু বন্দী কর সৈনিক গণ।
5: মহারাজ
3: শান্ত হুও প্রহরী।
5: মহারাজ
3: প্রহরী কিছু চিন্তা নাই,
4: তোর পুরুষোত্তম নিজে নিশ্চিন্ত প্রহরী, তোর এতে চিন্তা কাহিঁকি, বন্দীকু ঘেনি যাও সৈনিক গণ।
3: তুম্ভর আসিবার প্রয়োজন নাহি প্রহরী, তুম্ভে শিবির রক্ষা কর, আর বৃদ্ধ অর্জুন সিংহ ফেরিলে এ সম্বাদ দিও।

0: প্রভু গণপতি,
1: প্রভু গণপতি সহায় মন্ত্রী, দেখো তো দেখো,
0: এই জনে বিপক্ষ পক্ষ সিংহ পরাক্রমে আক্রমণ করিয়া আসছি।
1: মহামন্ত্রী,
0: ও কার্তিক রায় পৃষ্ঠ ভঙ্গ দেলে না, না
1: কোন কোন মন্ত্রী?
0: না না মহারাজ, সে অন্য পার্শ্বরে আক্রমণ করে চলে গেলে, তথাপি প্রবল তেজ।
1: কার্তিক মহামন্ত্রী?
0: না মহারাজ, ও ইয়ে পুরি কন
1: কন কন মহামন্ত্রী?
0: যেপরি এক ঘূর্ণি বায়ু বাত্যা বক্ত সমস্ত সন্ন ভেদ করি বহি আসুছি।
1: পবন?
0: না মহারাজ, শত্রু সন্ন বহি মধ্যে ভেদ করি এই যেপরি এক দাবানাল এক প্রবল বজ্রপাত বনভূমির শাল পলাস চালি দিয়ে আসুছি।
1: কন কন সে মহামন্ত্রী?
0: এক অপরিচিত বীর পুরুষ
1: শত্রুপক্ষর, তাহলে মন্ত্রী আউ আশা নাহি মন্ত্রী?
0: চিহ্নি পারিবে এথর মহারাজ, মহারাজ যুবরাজ, যুবরাজ সুমন্ত রায়,
1: সুমন্ত রায়
0: যুবরাজ, সুমন্ত রায় জয়, যুবরাজ সুমন্ত রায়, যুবরাজ সুমন্ত রায় ফেরি আসছন্তি মহারাজ।
1: কোন কহুছ মন্ত্রী? সুমন্ত মোর ফেরি আসিছি।
0: আহা গণপতি, আহা মহারাজ,
1: বর্তমান কোন দেখুছ মন্ত্রী?
0: না এই যুবরাজ অগ্রসর হেলে বন দেশের যেপরি পশুরাজ সিংহ আগকু আহুরি আগকু।
1: এবে এবে মহামন্ত্রী
0: যুদ্ধ ভূমির অপর পার্শ্বরে অদৃশ্য।
1: ভীষণ যুদ্ধ মহারাজ, শত্রু চতুর্থী করে
2: উৎকল গজপতিঙ্ক আদেশ চণ্ডাল সঙ্গে হেব মোর বিবাহ। মন্ত্রীঙ্কু আদেশ দিয়া যাইছি, আউ সেইথিলাগি মন্ত্রী উয়াসরে অপেক্ষা করি রহিছি মু। বিবাহ চণ্ডাল সঙ্গরে বিবাহ, বিবাহ তো হইছি, আউ পুনি বিবাহ কন? কিন্তু পতিভক্তি, পতিঙ্ক আদেশ পালন তাঙ্ক প্রতি ভক্তির প্রমাণ। আস শীঘ্র চণ্ডাল, অপেক্ষা ভালো লাগু নাই। তুমে মো পতিঙ্কর ইচ্ছার পুণ্য প্রতিনিধি, তাঙ্কর আদেশর মূর্তিমান প্রতিমা। আস
3: চণ্ডাল, কাহিঁ ওড়িশার রাজা পুরুষোত্তম, আউ কাহিঁ চণ্ডাল? না না, পুরুষোত্তম তো চণ্ডাল, তেবে তেবে এক পক্ষে পদ্মাবতী, অন্য পক্ষে চণ্ডাল, অসম্ভব অসম্ভব। উফ, কি নিষ্ঠুর প্রতিজ্ঞা!
4: দেবী দেবী ক্ষমা দিও, ক্ষমা ক্ষমা, অক্ষমণীয় অপরাধ পাপ।
3: না পদ্মাবতী, না না, মু পুরুষোত্তম দেব নুহে,
4: ওড়িশার রাজা মু, প্রজাপুঞ্জর শাসক মু। যদি এ কার্য করে তেবে কূলরে কলঙ্ক হেব, লোকে ঘোষণা করিবে পুরুষোত্তম দেব কা পুরুষ, দুর্বল নীচ, ছার রমণীর বাহুবন্ধন পাই সে নিজর প্রতিজ্ঞা ভঙ্গ কলে।
3: বিদায় বিদায় পদ্মাবতী, বিদায়, আউ সম্ভব নুহে। ক্ষমা কর দেবী, মু পিসাচ, মু রাক্ষস, চণ্ডালরু বলি চণ্ডাল, বিদায় বিদায়।
5: গিম্ভীর দেহরে বাজিলা নাই,
6: আঙ্গুয়ে হেব ছাড়ি গলা, আউ টিকে করে বাজি থান্ত নরসিংহ। আচ্ছা তুমি মাইল দেখি,
5: আউ তো দিশু নাই, বুড়ি গলানি।
6: বুড়ি গলানি, তেবে বাজিছি নরসিংহ
5: কে জানি, মতে খসি গলা পরি লাগিলা।
6: এই তো রামচন্দ্র আসলে, আস রামচন্দ্র, আমি এটি গিম্ভীর শিকার করুছু, তুমি এমনি খালি হাতরে?
5: হ্যাঁ রামচন্দ্র ভাই, সম্বাদ কন?
7: কাঞ্চি রাজা শুনিলি তো বড় দুঃখিত বিমর্ষ থিলে, এ সম্বাদ শুনি টিকি আশ্বস্ত হেলে।
5: হ্যাঁ সুমন্ত রায়ঙ্ক পরি পুত্র মরিগলে, পদ্মাবতীঙ্ক পরি কন্যার চণ্ডাল সঙ্গে বিবাহ, এতে কাহার মন বিমর্ষ ন হব।
7: শুনিলি দুই দিন পরে আসি পৌঁছিবে, মন্ত্রী আসলে, মন্ত্রীর বুদ্ধি ভারি নরসিংহ।
6: কার বুদ্ধি কহিল রামচন্দ্র?
7: এ মন্ত্রীর
6: ভারি চালাক মন্ত্রী, দেখিলা যে পুরুষোত্তম এপরি গোটে প্রতিজ্ঞা করেছে, জগন্নাথঙ্ক আগে ছেড়া পহরা কলে মধ্য রাজা যে সে কেবল কোণী অবস্থায় চণ্ডাল হয়ে যাব

0: The India Meteorological Department, IMD, has issued red colour warning for heavy to very heavy rainfall, with isolated extremely heavy rainfall over sub-Himalayan West Bengal and Sikkim for the next 2 days. Heavy to very heavy rainfall is likely at isolated places over Arunachal Pradesh, Assam, Meghalaya, Chhattisgarh and Uttarakhand till Sunday. In Bihar, Madhya Pradesh, Eastern Uttar Pradesh, Himachal Pradesh, Jharkhand, Karnataka, Keralam, Mahe, Orissa and northeastern states, heavy rainfall is expected tomorrow. And in badminton, two-time Olympic medalist PV Sindhu has advanced to the semi-finals of the Japan 2026. And in hockey, India announced 20-member squad for the FIH Women's Hockey World Cup 2026 today. And that is the end of this news bulletin.
1: শ্রোতাবন্ধু আপনমানে কার্যক্রম শুণুছন্তি আকাশবাণী পুরী কেন্দ্ররু প্রচারিত হেউছি 103.4 এফএম মাধ্যমে স্টুডিও ঘড়িরে সময় বর্তমান 11:10 চলিত অধিবেশনকু বিরাম ঘোষণা করিবা পূর্বরু কহি রাখুছু আগামীকালি প্রাত অধিবেশনরে প্রচারিত হেবাকু থিবা কার্যক্রমর সূচনা আগামীকালি প্রাত 6:05 শুনিবে ভক্তি নৈবেদ্যর কার্যক্রম বন্দনা প্রচার করিবু আকাশবাণী কটক কেন্দ্রর প্রাত 6:40 শুণবে গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানস সকাল 7:25 প্রচার করব কার্যক্রম বাটেঘাটে চিরসবুজ শুণাইবু আকাশবাণী কটক কেন্দ্রর সকাল 7:40 সকাল 8:30 শুণবে কার্যক্রম শ্রীক্ষেত্র মাধুরী শুণাইবু আকাশবাণী কটক কেন্দ্রর সকাল 9:30 প্রচার করব কার্যক্রম নিরাময় এবং শ্রীক্ষেত্র সুরভি শুনেপারে দিন 10টা সময় শ্রোতাবন্ধু শুনলে আগামীকাল প্রাত অধিবেশনের প্রচারিত হওয়া কার্যক্রমর সূচনা বর্তমান কহি রাখুছু পাগর সূচনা ভুবনেশ্বর আঞ্চলিক পাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে আসন্তা 24 ঘন্টা মধ্যে পুরী খোর্ধা গঞ্জাম গজপতি এবং নয়াগড় জেলার স্বল্পরু মধ্যম ধরনের বর্ষা হবার সম্ভাবনা রয়েছে শ্রোতাবন্ধু শুণিলে পাগর সূচনা চলিত অধিবেশনক এইটি বিরাম ঘোষণা করুছু আগামীকাল প্রাত 5:51 পুনঃ অভিবাদন জনাইবু সেতবে যাই বিদায় দিবন্তু শুভরাত্রি জয় হিন্দ।